দিল্লী স্টেশন একবিনতা কা খবর হেকদিন হিন্দি গোয়া সান মিনিট পিনবোটস কা খবর হেকদিন ফরেঙ্গো সান মিনিট হি হে পন রোসান গোয়ঞ্চ ফি নাকি দিল্লী স্টেশন ইয়ং গো আকাশবাণী হি ইচ্ছা মেমগানি স্টেশন গং ই হে পন রুচ ফাও হে উই অপন আপন সে আই পি ইয়কি প্রোগ্রাম নাকি ট্রান্সমিশন গং ই কাঠা দুইতে পর কানি দো আকাশবাণী জয়।

কেনিতক আকাশবাণী শিলং খুবর খেঞ্জেনটি আউপুরে ডাবলিনার ফওয়া কিখমাত এমকামে খুবর উ চিফ মিনিস্টার কনরাড কে সংমা অংু ই বরং জেলা ছং ই হাগিখন্দ্র ইয়ে রেকলামু হাগ প্রোগ্রাম স্কিলেরেট আর জারা ফাউন্ড্রু কমান হোলি হকস হাতুরা কামি গলায়া মানগে গজলা গোসমাত ভাও কু হৈ ইকট হাইনি সানসনন গুরুদেব ও মিনিস্টার ওয়াইলাত মিকি চলার সামু গিটিয়ার সুমার মেডিকেল ইকুইপমেন্টস ছৌর গিথাও এ সুমার গু হা ফপো ইয়ংগ ডিস্ট্রিক ওয়েস্টার্ন হিলস ডিসি অভিলাষ বারানওয়াল দ ওয়াই ইয়াগ ত্রৈলং আট হাজার ফাউন্ড্রু শিবন্তা নেউ কুন্তু ইয়া ইতলি ইক্রেলং লং বা কেলে কে স্পোর্টস ওয়াগ প্রোগ্রাম কালচার কিখুবর কুবনে কা মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন এম্বোস দ খুদ কয়গি প্রাইভেট ক্যান্ডিডেট কেউ কুয়া উইলে ইয়াক এস এস এল সি এক্সামিনেশন কানি মান গলাট কবো গো আর ইয়েগি তুগি উম্পু এম উয়ে উপন্দেব ইয়াকনি এক্সাম ইয়ে উমান নেই দাও ইং সামেন নে নেই দুনা তুম্বু হে ইয়খট কাতকাম গ ইউটিউব অডপনমি কা এম্বোস মেম গন্দন গো বো ইরতা কারো কামতে কিউন কিউন গো থ্রং উইলে ওপেন দেব ইয়েকনি এক্সাম মাত্রেক ইয়ে ফি অপ্লাই কবোর্ড ছাগ অপ্লাই ইয়াকনি এক্সাম মাত্রেক এস এস এল সি নগওয়ান গোয়ান সেন্টার কোড বো হি দা কবোর্ড খনাং ওই রাব পুনসুক ছো ছো ই গো থ্রং উইলে ইয়াকনি এক্সাম নীলং গ্যাম্বোস কানি তো আমান গা গলাট কাকু কিয়ার কোড ওয়াই খনাং ওই কুন্তু ইয়া ইস্তাদ ইটেপ হগজলা মুরা কবি

0: the mental health ma won sin e focus be it of physical health mem focus e mentally won sin le de ong ni khna le de mi gi che khman le de ol tho gi olai pani ram ki bna hyung yong ki do ong gi yo krum lai be counselor ne yi daw aw beat phi mo em jing du na phi to e won sin e chim be it gi olai counselor to gi em jing du na han rem tip it ইচ্ছা ইয়ং জিং মু খাত এম কাম হাগা নেই তৈ দাও কি ব্রু দু নেই দাও ডিসক্রিমিনেশন ও দু নেই দাও বোম টিপ কি ফাঙ্গ এম অ্যাওয়ারনেস মাছ ফাঙ্গ কাউন্সেলিং লি ফাঙ্গ মেন্টাল হেলথ ইছে ইডাং দু না হাগা কাম ইউ পিছে জয়ন্তী আগা নিম এম গো নেই তৈ দাও হয় থাও ওয়ান গিছে খমাত ইউখানাম নোট দিগি নেই তে বোন সেন জো ইয়খানা জো ইয়ে বো আগি তো আচ্ছা পো আচ্ছা সোশ্যাল মিডিয়া হ্যাঁ ও ইয়ে বাতাই ই তৈব মাত ও ছেম গে
1: তো কাম অং ফিম গনি গ মেন্টাল হেলথ তো মন গো এম কাম কাট কাম গ ফিজিক্যাল হেলথ ম তে ইয়ে ফি বাতাই ইলে ইচ্ছা ইখিয়া ইয়ং ইজিং মুচিং বরখাত মানে ইউ এম কাম ভা হেজিং ইমি ইয়ং ই
0: তো ইলে অং ইচ্ছা ইখে আং জিং মুচিং বরখাত তো এম কাম ভা সেও থো ই ফি লেদা জু অং গি হেলথ ইজ ওয়েল ম লদে এমি ছে ইখিয়া তো স্নেও গে স্পা বা বোন সেন লদে এমি গে স্পা লে লদম এমনি ছে ইখিয়া স্নেও ই মান নিবা জিনজার ভাই ই তেলে অঙ্গাই ছে ইখিয়া অঙ্গ জিং মুচিং পরখাত এম কাম হাগি ইতে বথান হাই স্নেও ইয়ঙ্গাই তে বথান ও এম কাম রে বানি এক মদু এম কাম রে টে কে রে বানি গে ফিজিক্যাল হেলথ ম ফিজিক্যাল হেলথ এম কাম হি তং বোন সেন উব্রু লদে এম মু ইকম লদে লদে অংগি বত ও কুজুত উ লনে ও ইয়া ও গি কি ইয়া কুজুত উ কি বম ইয়ে দে সুমার ম ই ইউ পন স্মাত ও ব্রু উ ইয়াপ তো ই ইর কম পর খাত উতে চিমু চিম পর খাত ইয়ং ও ইতে দা পন স্মাত নই ও ইয়াপ উ তো নাই ভা দে পর খাত উ তেন ইতে দা অংগি বোন সেন তো ইলে কনি কা মেন্টাল হেলথ এম কাম হা গো লদে ছেট কম মে গ জিমু চিম পর খাত ই গা বডি ইয়ং ই ছেট গো ও তো ইম হৌ ছিম উছাই তো কন্ট্রোল ই দেবসি তে তো তিপি ই তো মাইন্ড সেট ইয়ং ই বোন সেন জো অংগি জো বাতাই গে অং গামতেম হয় গামতে জো অংগি হ ইনি তে ই কাম গ মাইন্ড সেট ইয়ং ই কমন ইউ পি তো বোন সেন জো অংগি মন্দ খাই থে আপি হাম জো অং তো তলত অ লদে অং তলত অ তে জিং মু জিং পর ই কব্রিন ইয়ং ই ছিম গ ইয়ে তু কন্ট্রোল গে কাক বডি বর নে তে ডাউ মনে কুজুত লে চি খনা গি তে গ মন দ টিপ আদি তলত আদি নং ও তো ও দ কতা গ হে জিং মু জিং পর খাত ইয়ং ই তে ডাউ অং গ মেন্টাল হেলথ এম কাম হা গ নি লদে গ জিং মু জিং পর খাত ইয়ং ই মান গ গ খলান মান গ গ ইউ ইয়ে ফাইট বোন সিন লদে মাদ গি কুজুত লে গি বি ইউ টাকল দে ও তো ও ইলে ক জিং মু জিং পর খাত ইয়ং ই তো মান গ গ খলান
1: তো কম অং ভি জিং মুজিং পর খাত ইয়ং ই তো মান গো গুবি নি গিবু ইয়া আলুতি ই মা হে জিং ইম ইয়ং ই কমন উ হে উসানি তে ই খুসলাই ওয়েস নিয়া চরাই লে তো মানে ই ভি ইবা গিনি গি খন রো খলোট কানি ইয়া চাম ভাগি মা তে ইয়ে ভি মাও এ জিং মুত গি কি হে ওয়া কমন উ ইয়ে গি পুন্দু না ইনি ই জিং এ ইয়ং কি
0: তো কানি ইয়ো হি ই বত ওয়া বোন সিন হা গি খন খন রো ওয়া জো অং হা গি মো জো চাম হা লে দে তো হা গি কাউন্সেলিং লে কাম তো জো অং গ বাই গি মানে কলামি গি নিম ইয়ে গ চিকলাম গা ছড়াত গ খং দুয়ার গ গাও অং তো বোন সিন ই কাননি এম ডি কাগ তুক ইয়ে ছং লং তে গৌ ইউ ইয়ে পরম লং উই কি ফ্যামিলি ই জিং এ ই ইউ বিল এম ইচ ফাউ পো গ রুম লে জার জার কি ফোন জার জার কি মোবাইল ইপন এম কামি দে ইভন ইওয়ান ই জিং এ ইনং ইয়ে দে ই কিউ মুজো ইয়ে খানা দে প্রা ই তম বোন সিন ই কি হে সোশ্যাল মিডিয়া হে তে কি সোশ্যাল মিডিয়া তম কি হে তো উই উই কি নং ইয়ে কি কি ইয়ে কি ইয়ে রাপ ই ফি মদর মদঙ্গা লে এম ওয়ে ইউ এম ওয়ে থক আম তে তে হে উই ওয়ে কি তুই স্টেটাস কি অস্তে কাম ই গিভ দ পুরে তা জু অং ই কলি ই ওয়াইল নে কি তুই এম পুরে তম টিপ কি নং দো অং গি ইলে গা গনি উই ওয়ে গি দেম নাই তেম কলি গি অং গি বয়ে কলি লাই মান কাম লর নি নেই তে দাও জু এম দে কত জিং এ শেয়ার হপ দি অং ই বোন সিন ইলে বি ইও পন ইও চ সোশ্যাল মিডিয়া অং ই বয়ে ইও অ্যাটেনশন ইন সোশ্যাল মিডিয়া এম দে কত ইন্টারঅ্যাকশন উই গি ফ্যামিলি মেম্বার্স ইং তে দাও পন মান ই কি মানু মান গি দুখি গি ল নেউ ছরাই বি কি গা গা হাই সমেন অং ও তো কমন উই অ্যাভয়েড এ কনি কা কমন ইউপন গি ইপন দো ইনি ই ছরাই লি ই দুখা মন সেম হাব নংকং নংকং তো হাব এম কাম হাই উ মিয়া ছয় পন ই ই উসনেও থো ইব তো কজিং মুজি বর খাত ইয়ং এম কাম হাগো কংসান হাগো ওয়ে ভি লে এম কাম ই উ উ এম গত রিলেশনশিপ প্রা লাইক ফেস টু ফেস রিলেশনশিপ বান ইউ এম গ রিলেশনশিপ হাব পক সোশ্যাল মিডিয়া হাব এম কাম ইউ ডিসকাস

আর হাজার আর পুহনরিও লাশাই কে স্ং আর ফু আর তরি উজমং হা কপোর খাটওয়ে বিজেমিন স্টেপ কবোট কপন টেপরু পাকান অমডন জিংপন ই কি রেজাল্ট হাকি অফিস ট্রে কাম জংকা হাতুরা লনে শিলং কি খেনা স্কুল কিলাপন পেজ কি রেজাল্ট জংকি লিংবাক ওয়েবসাইট জংক অফিস কামিঘালিয়া কলাকলা লং কজিল্লা কবকিউ স্টেট কয়ো কপকন না কিজিল্লা হাকরি ইন্ডিয়া হাকি সানসনাম কিবলাদাম ডাক জিডিপি কবকিউ খাতসান পঞ্লাই না কশিসপা হা কশিসনাম কাটকুম কাই ফট বলপেন মি রক কম্পানি ক্লায়েন্ট অ্যাসোসিয়েটস কাটকুম কাই ফট কজিংকিউ হাক ইয়ো কক হাক জিল্লা কলাতাম ইয়া কজিংকিউ হাকরি কবলং খাতসাও পঞ্ঞোফ্রা না কশিসপা কবলং শিলন্টার হাদু উসনাম ফাইন্যান্সিয়াল ইয়ার আর হাজার আর ফুসান কলকদৌরু বকজিং কিউ হাক মংতিংকা কজিং কিউ হাক কাম জুঙ কাই বা কজিং পিনিয়ার ইয়া কজিং সেং কাম লজং হাপো ক প্রাইম প্রোগ্রাম কিদে কিজিং নো সঞ্জাং কি বখরাও শা কজিং কিউ জং ক ইয়ো ক কট হা কজলা শু শু ক কাই ফট কল অং রু বা কজিং রয় জিং কিজিং তৈ বাট কি প্রজেক্ট কুম ক শিলং টেকনোলজি পার্ক কিলাকিন তিউ ইয়ে কিলাত ইয়ো কাম ইয়ো জাম বাট কিলাকিন তিউ ইয়ে ক ইয়ো ক কট জং কজলা কলাডন কজিং এ ফের জিং মত হাসওয়া কজিং পিনশাই পাটবা লানি ক পাবলিক হিয়ারিং ক বনলং হাক আরফু আর্থরিক উজমং হাক বিয়া দে বট কশ্রী সিমেন্ট প্রজেক্ট বলাতরুয়া হালোম সরমন ও এক্সিকিউটিভ মেম্বর ক ইলাকা নংখলি ও হোল্ডিং বামন ও লাপন পাও কজিং কৃষা নিয়া ক প্রজেক্ট ডাকব অং বলা ডাব বন পনলং বোন তলি কিজিং এলং পাটবা হাক বাকি নং সং স্নং বা কিনং এলাম স্নং জং কি শিফৌ তলি কি স্নং কি লাপন পাও ইয়া কজিং কৃষা নিয়া সস্কুলার বালায় সয় বাদ কানি ক কোম্পানি উল অং রু বক প্রজেক্ট খান পেনমি ইলাত ইয় কাম ইয় জাম না কবন্তা কি সামলা জং কথায় বাট উল খান তাজ এ কজিং কন বক ইলাকা কালা লে ডন বর হেনরে কি ত্রাই জাকা বট কি নং রাব জং উলুম সিরমান কিলা প্রসা এ কজিং পিনশাই পাত বা ডাক ব অং বাইয়া কজাকা লাশু আই ওয়াই জুবর ডাক ইলাকা শাহ কানিক কোম্পানি ডৌবিলাত ওয়াট হাপডেন কজিং ডন কি কট পাতা কি বাবিয়াং হাকজু কপর ডেপুটি কমিশনার ক ইস জেন্টি হিলস মনীশ কুমার বাট কি অফিসার জং ক পলিউশন কন্ট্রোল বোর্ড হা কজিং এ লং বা কি নথো খুবর কি লাপনশাই বা কাটকুম ক হুকুম জং কিং বিশার কবা হাকলি এডু অনপন লং ইয়া কজিং পিনশাই পাত বা কুম্বলা বো পর কেলা কিন্তু ই কি ব্রিও বনি শিম বিনতা রা কবা জাই জাই বাট বন পন পাও কি জিং এ জং কি হাক রুকম কবা দে কাটকুম ক আন ও ডেপুটি কমিশনার উল অং বা কিলাত জিং এডা কি বিয়াং কি লং কজিং পিনটি কিনা বা কুক কসান কনিয়া বেদ ইয়াই রন্তি কানিক খুবর কোয়ানচাফি নাক আকাশ বাণী শিলং উমন্ত্রী কিতনাথ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ও বা ওয়েলা মিকি শিল্লা উল সাম মিকি তিয়ার জিং ডন কাম শাহ কি হেলথ সেন্টার হাকলেং ওয়েস্ট জেন্ট হিলস ডিস্ট্রিক্ট হাপো ক সি এস আর ইনিশিয়েটিভ জং ক পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড কিবা সংডর সান পয়েন্ট ফ্রা ক্লোর তিংকা কানি কজিং সা মি কি তিয়ার জিং ডন কাম কিনথোপরু সি সাব সেন্টার কি পিএইচসি কি সিএইচসি কি সিভিল হসপিটাল বাট কি অঙ্গনওয়াড়ি সেন্টার হাপো কথা লাস্কেন কলাস্কেন বাট কামলারম আইসিডিএস প্রজেক্ট হাবক রেন হাক প্রোগ্রাম হাক ডিস্ট্রিক লাইব্রেরি অডিটোরিয়াম হামিনথং উবা শিল্লা উল অং বা কানি কিন জাম কনপন খ্লাইন ইয়া কজিং ত্রে কাম জং কি জাকা আইজিং সুমার হাক ডিস্ট্রিক্ট উলপন টেপরু বালামং সানফুলাই ক্লোর তিংকা বনপন ভাই উমলং সিএইচসি বাট বন কিনতিউ শাক ইন্টিগ্রেটেড হসপিটাল কবদন সানফৌতলি কি জিং থিয়া কাটবা কজিং থমু বনপন হে ইয়া কি সিভিল হসপিটাল হাশিলং তুরা বা জোয়াই কিরং ইয়া চাকমাত কাশিলং ট্রাফিক পুলিশ কপিন টিপ ইয়া বারো কি ত্রাই কালি বা কজিং পিন কলা ইয়া কজিং লং ত্রাই ইয়া কি কালি কলং কব কং সান হাপো ক সেকশন সান ফৌ জং ক মোটর ভেহিকলস অ্যাক্ট শি হাজার খন্ডাই স্পা আফ্রা ফুফ্রা কি নং দি বা কি নং থিয়েট কি দেবেন পিন ডেপ ইয়া কজিং পিন কলা ইয়া কজিং লং ত্রাই হাপো ক পোয়ার বালাবু হাক ডিস্ট্রিক ট্রান্সপোর্ট অফিস শু শু লাকিন তুরু বান পিন টিকনা ইয়া কজিং পিন বিয়াং ইয়া কি কট কিসলা কি বদন কাম বারো কজিং সাবমিট ইকি ফর্ম বাট কি ওয়ে কি ওয়ে কজিং ডন কাম হাক পোয়ার কব বিয়াং বাট কজিং পিন বিয়াং ইয়া কা আর সি কবলা পিন থমাই বান লাইট না কজিং শাহ দান কুনা বাট কজিং শাহ পেন গান হাক আন লাপন নং রু এ কজিং পিনজারি কি আন কি পৃখিং মান লাগা পর হাক কলেং জো ক ডিস্ট্রিক্ট বান কিনতিউ কজিং কিট খ্লি বার কজিং সিঙাইন হা সুরক ক অফিস ও সাব ডিভিশনাল অফিসার সিভিল পথারখমা সিভিল সাব ডিভিশন কলাপ্লি ইয়া কত্রেলাং আর হাজার আর পুহনরিও ইন্টার ভিলেজ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ বান কিনতিউ ইয়া কজিং এ তলি বাট কজিং এ ত্রেলাং হাপডেং কিষ্ণং কি বফের বফের হরিভয় ডিস্ট্রিক্ট ইয়াক প্রোগ্রাম প্লে লাপন লং হা পাথারখমা মডেল ডিগ্রি কলেজ হা কজিং ডন লং ও ডেপুটি কমিশনার ও অভিলাষ বারনওয়াল এসডিও চেতানিয়া আওয়াস্থি বাট কিউ কিউ কি অফিসার কনিক চ্যাম্পিয়নশিপ বা লাপন বেট
kabalapin bay banlong na duubnay jimmang ha duubnay naiwing kandan ni kijing yakop ha kijing ilekay kijing ipin

0: ับเรดิโอแอมลังพีวีพิสนอกที่ลังพีวีคุบลิชิบูนับเรดิโอแอมลังพีวีพิสนอกที่ลังพีวีเหตุประชังยองเอวชักรีพีรับฮะยี่พิมันกีออนเนอร์รีเมนเตอร์Daylang work race ni research audience interactive survey and evaluation. Lengbak ni ke mobile apps yang ini, EPUA jingmun hayata wa irukam e program ke announcer, kam jula isyang suwe imentoy yang ki program. EPUA ye ni, day work nyan pi haka link na Facebook naik de register. E jingmun yang pi yurap ko ye ni, wapun pa, wai wawra ye na wapha ka akash wa ni. Kam te, hamando kam ki nong ap hidan, hanrei, ya khamat hai wa wan ra ye ikan la,ชิรุบกรีสโมบายแอป
1: วิดีโอไลค์करने के पैसे मिलेंगे सो इजी
2: अनजान लिंक्स पर क्लिक मत कीजिए आरबीआई कहता है
3: जानकार बनिए सतर्क रहिए
4: Kiar lagi rwadi apa nak pinjeng aja yang mawan mi sambak so rwadi betul yang teli pun boleh bar jengim nongrep. Ia penting cuci ini ke program rwadi tende hektian jantia de rwadi yang kongway sa sumer rwadi betul sodong telavir pun boleh bar yang idehi